কিশমুশান ভূমিলে যাওয়াল যায় ক্রিমেশন টুডে অ্যাট 10 AM টিবিএস লেন উইচে মিল থ্রিওলে মে টিবিএস লেন উইচে মিল থ্রিওলে মে তিন কোড়ি বরিস কে উমির মে সোসাঁতে শ্রী উত্তম সানসরোয়া শ্রী উত্তম সানসরোয়া জিনকরা সব লোক রাজেশ শোফে ওয়ান কে নাম সে জসি জানা থলেন যা উনকর মৃত্যু হোগল বাতে উনকর মাটি আজ দিন কে 10 বজে আজ দিন কে 10 বজে উনকর ঘরেবে সে মানে টিবিএস লেন উইচে মিল থ্রিওলে সে উঠা কে ক্রিয়া করম খাতির তিয়ামিনিস থ্রিওলে কিশমুশান ভূমি লে যাওয়াল যায় ক্রিমেশন টুডে অ্যাট 10 AM নম্বর 18 শাতুনফ স্ট্রিট বুবাসে মে নম্বর 18 শাতুনফ স্ট্রিট বুবাসে মে দু কোড়ি 7 বরিস কে 47 ans ke Shri Sanjay Ravi Purno Mansi Shri Sanjay Ravi Purno Mansi jinkara sab log gauson ke naam se jaisi jana thalanja unkar mrityu ho gal bate unkar mati aaj din ki 10 baj ke aadha aaj din ki 10 baj ke aadha unkar ma Shrimati Yashoda Purno Mansi ke ghare number 18 শাতুনফ স্ট্রিট বুবাসে সে উঠা কে ক্রিয়াকরম খাতির কলিভিয়ে রজেল কিশমুশান ভূমি লে যাওয়াল যায় ক্রিমেশন টুডে অ্যাট 10:30 AM স্কুল লেন পয়তোপিমমে স্কুল লেন পয়তোপিমমে তিন কোড়ি 8 বরিস কে 68 অঙ্কে শ্রীমতী রিটুমালা গরিবা শ্রীমতী রিটুমালা গরিবা পেদাইশি নাম সুকুমা আর জিনকরা সব লোক মিলা কে নাম সে জসি জানা থলেন যা উনকর মৃত্যু হোগল বাতে উনকর মাটি আজ দিন কে 11 বজে আজ দিন কে 11 বজে উনকর ঘরেবে সে মানে স্কুল লেন পয়তোপিম সে উঠা কে ক্রিয়াকরম খাতির লেসা লেন পোতবি কিশমুশান ভূমি লে যাওয়াল যায় ক্রিমেশন টুডে অ্যাট 11 AM রিশমা রোড সেন্ট্রাল ফ্ল্যাক মে রিশমা রোড সেন্ট্রাল ফ্ল্যাক মে 3 কোড়ি 3 বরিস কে 63 অঙ্কে শ্রীমতী তারা মত্তা বেঙ্গিরতি শ্রীমতী তারা মত্তা বেঙ্গিরতি পেদাশি নাম জাউরি আর জিনকরা সব লোক ফোনো কে নাম সে জসি জানা থলেন যা উনকর মৃত্যু হোগল বাতে উনকর মাটি আজ দিন কে 11 বজে আজ দিন কে 11 বজে উনকর বেটি শ্রীমতী মনীষা বিজমোহন কে ঘরে রিশমা রোড সেন্ট্রাল ফ্ল্যাক সে উঠা কে ক্রিয়াকরম খাতির লাভ কিশমুশান ভূমি লি যাওয়াল যায় ক্রিমেশন টুডে অ্যাট 11 AM বিরলা রোড কোটেজ মে বিরলা রোড কোটেজ মে 3 কোড়ি 16 বরিস কে 76 অঙ্কে শ্রী জয়প্রকাশ রামকিসেন শ্রী জয়প্রকাশ রামকিসেন জিনকরা সব লোক সদন কে নাম সে জসি জানা থলেন যা উনকর মৃত্যু হোগল বাতে উনকর মাটি কাল লেন্দি কে 13 জুলাই কে উনকর ঘরেবে সে দিন কে 11 বজে উনকর ঘরেবে সে বিরলা রোড কোটেজ সে উঠা কে ক্রিয়াকরম খাতির লেসপেরঁস পিতং কে শ্মশান ভূমি লে যাওয়াল যায় ক্রিমেশন টুমোরো অ্যাট 11 AM অ্যাভেনু বেল বোম্বুমে অ্যাভেনু বেল বোম্বুমে 3 কোড়ি 14 বরিস কে 74 অঙ্কে শ্রী বাসদেব নেলা শ্রী বাসদেব নেলা জিনকরা সব লোক রমেশ কে নাম সে জসি জানা থলেন যা উনকর মৃত্যু হোগল বাতে উনকর মাটি আজ দিন কে 1 বজে আজ দিন কে 1 বজে উনকর ঘরেবে সে অ্যাভেনু বেল বোম্বু সে উঠা কে ক্রিয়াকরম খাতির মেজিন বোম্বু কে শ্মশান ভূমি লে যাওয়াল যায় ক্রিমেশন টুডে অ্যাট 1 PM মনসিনিয়র লিন ওকুলে কিউপিপ মে মনসিনিয়র লিন ওকুলে কিউপিপ মে 4 কোড়ি 14 বরিস কে 94 অঙ্কে শ্রী ডক্টর হেমলাল ভজন শ্রী ডক্টর হেমলাল ভঞ্জন জিনকরা সব লোক দুক্তিয়া কে নাম সে জসি জানা থলেন যা উনকর মৃত্যু হোগল বাতে উনকর তাবুত আজ দিন কে 1 বজে উনকর ঘরেবে সে মানে মোসেনিয়র লিন ওকুলে কিউপিপ সে নিকাল কে সবসে পেলে প্রার্থনা সভা খাতির কিউপিপ কে সেঁকলেমো গির্জাঘর লে যাওয়াল যায় ফির দফনায় খাতির থোয়ামা মেলকা কবরস্থান ফিউনারেল টুডে অ্যাট 1 PM গনু রোড রিভে জুপস মে গনু রোড রিভে জুপস মে 4 কোড়ি 4 বরিস কে 84 অঙ্কে শ্রীমতী সুমিত্রা গনু শ্রীমতী সুমিত্রা গনু পেদাশি নাম বুঝাওয়ান আর জিনকরা সব লোক মামা বিনয় কে নাম সে জসি জানা থলেন যা উনকর মৃত্যু হোগল বাতে উনকর মাটি আজ দিন কে 1 বজে আজ দিন কে 1 বজে উনকর বেটা শ্রী বিনয় গনু কে ঘরে গনু রোদ রেভে জুপ সে উঠা কে ক্রিয়া